0: ব্যাংকিং ফেমাস বিলি যদি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং এ গোপ্য বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম ক্যারে নিয়োপ্রে ছালি জানকারী রি বিষয়া নিয় কল করিম সময় নিয় ঠকদিল খামো ব্যাঙ্গর বে কর্মচারী বীরা নিয়োপ্রে বিবরণ রি বিষয়া ব্যাংক দি নীল পড়িম নিয় তানি সতর্কানা ঠদরিকা বচেনা সিদ্ধার্থ ব্যাঙ্গর ক্যালে জনহিতরি জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদৈ ভরিলাই
2: ধরহরা ভৈরবা আন্তরাষ্ট্রিয় বিমানস্থল সংসদ ভবন বীর অস্পতাল ও সিআইটি ভবন জস্তা মহত্বপূর্ণ আধার স্তম্ভ তথা ভবনহরুকো নির্মাণলাই বলিও আধার হয়ে আয়েকো সর্বোত্তম সিমেন্ট।